0: তুমি যে সর্বনাম,
1: তুমি যে সর্বনাম,
0: কেউ নাম ধরি,
1: কেউ নাম ধরি,
0: ডাকিবি তুমকু,
1: ডাকিবি তুমকু,
0: তুমি যে সর্বনাম,
1: তুমি যে সর্বনাম।
2: ইদু পল্লবি। ইপ্পো মুদল চরণম,
0: আলোক তুমকু,
1: আলোক তুমকু,
0: নপারে দেখাই,
1: নপারে দেখাই,
0: তুমি যে দেখাও তাহারে,
1: তুমি যে দেখাও তাহারে,
0: আলোক তুমকু,
1: আলোক তুমকু,
0: নপারে দেখাই,
1: নপারে দেখাই,
0: তুমি যে দেখাও তাহারে।
2: হিন্দি মোড়ি পাড়লে কত্তকল্লা বেরকরুম।